তারপর ইয়েস লাবেন জোড়া উঁকি হাই মায়া মেচু ধিমাল আর মকর ইঞ্জন লি গাউনু ভাইকো গীত শুনাও দিয়েছি মাইলি এতিখেরা তাইলাই এনজয় পাকে পনি গর্নু ভালা সুন্দর মিঠো লোক ভাকাকো সাসালমা আমি আগাড়ি বড়েউ সময়তির ধ্যান দেখি রাব সময় তো চার বজনে আটেছ চার বজে আমি শুনছো বিবিসি নেপালি সেবাকো কার্যক্রম অনি সবা চার বজে বাট আমরো ইভিনিং শো শুরু হুনছ গোধুলি যসলাই লিয়ে আমার দাজু যোগরাজ রায় সেবামা আমাদের হুনছ র ম ভনে আব এতিনে জানকারি তপাইসঙ্গ শেয়ার গর বিদা হুনে বেলা ভাইসকে হুনালে এটা অন্তিম কোশলে স্বরূপ এটা মিঠো লোক ভাকা বিনোদ বাজুরালী র শান্তি শ্রী পরিবার আওয়াজমা টক্রাউদি অব ভনে বিদা লিন চাহু ভোলি দিউসো এক বজে সমাচার পশ্চাৎ অফকোর্স ভেট তো হুনে নেছ তেতি বেলাসম্মকো লাগি আপনার খেয়াল রাখুন আনি হামিলাই এসেগরি শুনতে গর্নুহোলা হস্ত আদরণীয় শ্রোতাবৃন্দ আজকে বাকি রয়ে একদিন তপাইকো শুভ রহোস ভোলি ভেটাউলা নমস্তে বাই বাই।